0: কেন ভাবেন অকারণে বংশী বাবু?
1: ও কল জো থা কল রহা হোগা, আগে কি সোচ ক্যা হোগা, আরে কল জো থা কল রহা হোগা, আগে কি সোচ ক্যা।